আসছেন। 1948 শকাব্দ, 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 13ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:30 হয়ে 25 সেকেন্ডে এবং সূর্যাস্ত 5:22 হয়ে 9 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 30 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলির প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত রামায়ণ থেকে পাঠ, ৬:০৫ সঙ্গীতাঞ্জলি। ৬:৩০ আজকের চাষবাস কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৬:৪০ আপনার স্বাস্থ্য প্রবীণদের ভালো থাকার উপায় এই বিষয়ে কথা বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও সৌভিক শাসমল। ৮:০৫ আধুনিক শুভময় মুখোপাধ্যায়। ৮:২০ উত্তরণ, ৬:৩০ শাস্ত্রীয় সঙ্গীত বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। ৯:০০ গানে গানে বাংলা ছায়াছবির গান। ৯:২৫ জেলার চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। ৬:০০ গানে গানে শেষাংশ, ১০:০০ গানের ভেলা উপস্থাপনা সুদীপ্তা ভাদড়ি, ১১:০০ যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনা অর্ণব চক্রবর্তী ও প্রিয়স্মা গঙ্গোপাধ্যায়, ১২:০০ নজরুলগীতি অসীমা দুবে, ১২:১৫ লোকগীতি শিল্পী সৌরেশ চন্দ্র প্রামাণিক, ১২:৩৩ গ্রামীণ যুবাদের অনুষ্ঠান, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে কথিকা বাপুজি ও আন্তর্জাতিক অহিংসা দিবস বিষয়ে বলবেন অনন্ত কুমার রায়। স্বচ্ছতাই সেবা বিশেষ অনুষ্ঠান, ১:০০০ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, ১:৪৫ মহিলা মহল আইনের

উপস্থাপনায় অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা পাল, উপস্থাপনা শোভা মুখোপাধ্যায়। আড়াইটায় আধুনিক গান। গীতাঞ্জলি প্রচারতরঙ্গে দ্বিতীয় অধিবেশনে পাঁচটায় ক্রীড়াঙ্গন। অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনা সঞ্জয় হাজরা। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা করবেন সুরিয়া মৌলানা আজাদ হাইস্কুলের শিক্ষিকা দমালিকা ঘোষ ও দুই শিক্ষার্থী। ছটা বাজে পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, মাফ করবেন, ছটা বাজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি ও শিল্পী গুরুমণি টুডু ও সহশিল্পীবৃন্দ। ছটা বাজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এ বিষয়ে বলবেন অনল হেমব্রম, লোকগীতি মুন্সী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। ছটা বাজে আটত্রিশ মিনিটে কিষাণবাণী, সাতটা বাজে দশ মিনিটে রামায়ণ পাঠ পরিবেশনায় রামেশ্বর গঙ্গোপাধ্যায়। সাড়ে সাতটায় সমীক্ষা, আটটায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আটটা বাজে পনেরো মিনিটে অনুরোধের আসো, সাড়ে আটটায় অন্বেষা প্রথমে বিজ্ঞান সংবাদ, পরে জীবন সংক্রান্ত সাক্ষাৎকার অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। সাতটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বেহালা শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। সাড়ে সাতটায় নাটক তৃতীয় ব্যক্তি, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। দশটায় অখিল ভারতীয় কার্যক্রমের লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, নজরুলগীতি শিল্পী তুলিরেখা দত্ত, ভোজপুরি লোকগীতি শিল্পী বন্দনা কুমারী, আকাশবাণী পাটনা কেন্দ্র নিবেদন। এগারোটায় দোতারা শিল্পী সুরেশচন্দ্র প্রামাণিক। এগারোটা বাজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল ও দাতরা শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক সঞ্জয়, তারপর চত্তরঙ্গের প্রথম অধিবেশনে। সকাল ছটা বাজে পনেরো মিনিটে সুভদ্র সঙ্গীত, খেয়াল পণ্ডিত বি আর দেওধর। ছটা বাজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শাহানা মুখোপাধ্যায়। ছটা বাজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানস পর্ব আড়াইশো। ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে অতুল প্রসাদের গান, শিল্পী অপূর্ব পাল। সাতটা বাজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান, সুপ্রভাত, উপস্থাপনা বিদর্শক চক্রবর্তী। সাড়ে আটটায় নজরুলগীতি শিল্পী অসমিয়া দুবে। আটটা বাজে পঞ্চাশ মিনিটে লোকগীতি শিল্পী সৌরেশচন্দ্র প্রামাণিক। নটা বাজে দশ মিনিটে রসধারা, উপস্থাপনা জ্যোতি প্রসাদ। দশটা বাজে পনেরো মিনিটে আঞ্জুমান, উপস্থাপনা শাইস্তা নাজ। এগারোটায় পাশ্চাত্য সঙ্গীত ডাউন কান্ট্রি রোড, উপস্থাপনা অভিরূপা ভাদুরী। বারোটায় সুরভি, উপস্থাপনা জ্যোতি প্রসাদ। বারোটা বাজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বিশ্ব প্রবীণ দিবস দু হাজার ছাব্বিশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনা অভিরূপা ভাদুরী। একটা বাজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, আড়াইটায় শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। দ্বিতীয় অধিবেশনে পাঁচটা বাজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়। পাঁচটা বাজে কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনা রোশন মোরাটকা। ছটা বাজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান, সাড়ে ছটায় গুল গুলশান। সাতটা বাজে দশ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক থাকছে। দীর্ঘ এই পথ চলায় তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মোদ্যোগের আলোচনা। সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে দর্পণ, উপস্থাপনা রোশন মোডারকা। আটটায় ছায়াছবির গান, আটটা বাজে পনেরো মিনিটে নানা রঙের গান, সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর। নটা বাজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বাজে ত্রিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সিং অ্যালং, উপস্থাপনা প্রতিজ্ঞা ঘোষ। এগারোটা বাজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে দুশো সাতানব্বই দশমিক ছয় মিটার অর্থাৎ এক হাজার আট কিলোহার্টজে। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধর। প্রথমে রাগ লক্ষ্মীটোড়ি এবং পরে শুনবেন রাগ কুকুপ মিলাওয়াল।

সুব্রত সঙ্গীত শুনলেন শিল্পী পণ্ডিত বি আর দেওধর। খেয়াল শুনলেন প্রথমে রাগ লক্ষ্মীটোড়ি এবং পরে শুনলেন কুকুব বিলাওয়াল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শাহানা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন রামচরিতমানস পর্ব 250।

শুনলেন রামচরিত মানস পর্ব 250, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অপূর্ব পাল।

স্টুডিওর ঘড়িকাটা বলছে সময় সকাল 7:10 বেজে গেছে। আর এই সময়টা মানেই তোমরা জানো যে তোমাদের সঙ্গে যুবাণীর বন্ধুরা প্রতিদিন হাজির হয় সুপ্রভাতের আড্ডায়। ঠিক তেমনিভাবেই আজকে তোমাদের সঙ্গে যুবাণী আবারও হাজির। আর আজকের এই যে সুপ্রভাতের আসর, সেখানে তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের বন্ধু বিতর্ষক। আর সুপ্রভাতের আসর মানেই যেরকম প্রত্যেক দিন আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলি, যেমন আজকের দিনটা ইতিহাসের পাতায় বিখ্যাত কেন সেই গল্প তোমাদেরকে জানাই। আর আজকে দিনটা কিন্তু আরও একটা কারণে বিখ্যাত, তার কারণ আজকে এমন এক মানুষের কথা তোমাদেরকে বলবো যার গানে যার সুরে আমরা খুঁজে পাই আমাদের চেনা মানুষগুলোকে, খুঁজে পাই আমাদের হারানো ভালোবাসাকে, খুঁজে পাই আমাদের পরিচিত সেই দিল খোলা হাসিকে। কখনো কাতর তো কখনো প্রেমিক, কখনো অভিমানী তো কখনো রাজা। বুঝতেই পারছো সঙ্গীত জগতে আজকে কিন্তু একটা বিশেষ দিন। আজকে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় গায়ক সুরকার শচীন দেববর্মনকে নিয়ে, তার জীবন নিয়ে, তার গান বাজনা সব কিছু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়া

জানার চেষ্টা করব তার জীবন মনন সবটা, না এখনই সবটা বলে দিতে পারবো না, কিন্তু এই যে আজকের আড্ডা, এই আড্ডায় যদি তুমি পুরোটা থাকো, আমি জানি তুমি থাকবে, সকাল 8টা অবধি থাকলে তোমাদের সঙ্গে কিন্তু সবটা আমরা ভাগ করে নেব। তাহলে আর একদম দেরি করব না, আজকের আড্ডা যেহেতু আমি রয়েছি এবং আজকের আড্ডা আমরা বলছি শচীন কর্তাকে নিয়ে, তাই শচীন কর্তার গলায় এই গানটা রইল তোমাদের জন্য। ফিরে আসি গানের পর।

গানের পর আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে, আজকে রয়েছি তোমাদের বন্ধু বিতর্ষক। আর যেমনটা বললাম যে আজকে দিনটা ইতিহাসের পাতায় কেন বিখ্যাত, সেই খবরটা কিন্তু এইবার তোমাদেরকে জানাবো। তাহলে চলো এইবারে শুনে নিই যে আজকের দিনটা ইতিহাসের পাতায় কী কী বিশেষ ঘটনার জন্য, কোন কোন বিশেষ মানুষের জন্য সদা স্মরণীয় হয়ে রয়েছে। চলো

1854 সালের আজকের দিনে ভারতবর্ষে সরকারিভাবে ডাক টিকিট ব্যবস্থার সূচনা হয়। এর ফলে চিঠিপত্র পাঠানোর ক্ষেত্রে ডাক মাশুল নির্ধারণ ও আদায়ের একটি নির্দিষ্ট ব্যবস্থা গড়ে ওঠে। এই সময় ডাক টিকিট প্রচলনের মাধ্যমে আধুনিক ডাক ব্যবস্থার ভিত্তি আরও সুসংগঠিত হয়। ১৯৪২ সালের আজকের দিনে ব্রজমোহন জানা প্রয়াত হন। তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতের স্বাধীনতার দাবিতে আন্দোলনে অংশ নেন।

1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি শহীদ হন। তার মৃত্যু স্বাধীনতা আন্দোলনের সেই সময়ের দমন পীড়নের একটি জ্বলন্ত উদাহরণ। ১৯০৬ সালের আজকের দিনে বিখ্যাত স্বাধীনতা বিপ্লবী নিকুঞ্জ সেন জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবী ছিলেন তিনি এবং ব্রিটিশ বিরোধী সশস্ত্র কর্মকাণ্ডে অংশ নেন। ১৯৩০ সালের কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযানের পরিকল্পনার সঙ্গে তার নাম যুক্ত। এই অভিযানে বিপ্লবীরা ব্রিটিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে আক্রমণ চালায়। ১৮৪৭ সালের আজকের দিনে অ্যানি বেসান্ত জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে থিওসফিক্যাল আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। নারী অধিকার, শিক্ষা, স্বায়ত্তশাসনের পক্ষে তিনি কাজ করেন এবং ভারতীয় স্বরাজের দাবিতে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ১৯১৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও হন। ১৮৬১ সালের আজকের দিনে নীলরতন সরকার জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ভারতের একজন চিকিৎসক ও শিক্ষাবিদ ছিলেন এবং চিকিৎসা, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দীর্ঘদিন কাজ করেছেন। কলকাতায় চিকিৎসা শিক্ষার প্রসার এবং বিভিন্ন শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং জাতীয় শিক্ষা আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। ১৯০৬ সালের আজকের দিনে বিখ্যাত সুরকার ও গায়ক শচীন দেব বর্মণ জন্মগ্রহণ করেন। ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগতের একজন সুরকার ও গায়ক হিসেবে তিনি বহু কাজ করেছেন এবং বাংলা ও হিন্দি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। লোকসঙ্গীত, বিশেষ করে পূর্ববঙ্গের ভাটিয়ালি ও অন্যান্য লোকসুরকে তিনি চলচ্চিত্রের সঙ্গীতের সঙ্গে যুক্ত করেন এবং যার ফলে তার সৃষ্টিতে একটি স্বতন্ত্র সঙ্গীত ধারা গড়ে ওঠে।

তাহলে এই ছিল আজকের দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের কথা, যার জন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় বিখ্যাত। আর এই মুহূর্তে তোমাদের জন্য আবারও শচীন দেব বর্মনের কণ্ঠে একটি লোকগান রইল। ফিরে আসছি এই গানের পর।

নানের পর ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে সুপ্রভাতের আড্ডায় রয়েছে বিতর্ষক, আর আজকে কথা বলছি এমন একটা মানুষকে নিয়ে যার সুর চিরন্তন, যার সুর যুগান্তরের সাক্ষী। ভাবো তো, একটা রাজপ্রাসাদ, একটা নদী, একটা নৌকো, আর সেই নৌকোয় মাঝি গাইছে ভাটিয়ালি। কিন্তু যে মানুষটি সেই গানটা শুনছেন তিনি কিন্তু কোনো সাধারণ শ্রোতা নন, বরং তিনি সেই রাজপরিবারের সন্তান। তার সামনে ছিল আরাম, ঐশ্বর্য, প্রতিষ্ঠা, সব কিছু। তবুও তার মন যে বারবার চলে যেত নদীর কাছে, মাঝির গানের কাছে, মাটির মানুষের কাছে। আর সেই মানুষটি যখন একদিন গান গাইতে শুরু করলেন, তার কণ্ঠে রাজপ্রাসাদের আভিজাত্যের চেয়েও বেশি শোনা গেল নদীর জল, পূর্ববঙ্গের মাটি আর ভাটিয়ালির টান। আমাদের সকলের প্রিয় শচীন দেব বর্মণ। আজকে তার জন্ম, মৃত্যুর তারিখ বা কতগুলো সিনেমায় সুর করেছিলেন এই জিনিসটা কিন্তু তোমাদের বলতে একদমই আসেনি, কারণ আমরা কম বেশি সেটা সবাই জানি। আজকের এই যে গল্পটা সেইটা একটুখানি অন্যরকম। আমরা খুঁজবো যে শচীন কর্তার সুর কোথা থেকে এসেছিল, কেন তিনি তার লোকগানকে এতটা বেশি ভালোবাসতেন, কোন মানুষদের কাছ থেকে শিখেছিলেন এই সহজ সুরের গল্প, আর কিভাবে সেই ঘরের পাশে নদীর গান পৌঁছে গেল কলকাতা থেকে বম্বে সিনেমায়, আর কেনই বা আজ প্রায় অর্ধ শতাব্দী পরেও তার গাওয়া একটা বাংলা গান শুনলে মনে হয় মানুষটা যেন এখনও কোথাও একটা ঘাটে বসেই হাসতে হাসতে সুরে সুরে রং বাঁধছেন, তাই তো মনে রং লাগাতে এতটা ভালো পারেন তিনি। সত্যি বলতে এই রংটা না ওই ভালোবাসার, আর এই যে ভালোবাসা আর ভালোবাসার রঙে যে রঙ্গিলা হয়নি তার তো পুরো জীবনটাই বৃথা।

সতীন্দ্র বর্মনের কণ্ঠে রঙ্গিলা রঙ্গিলা গানটা শুনতে শুনতে ফিরে এলাম যুবানীর আড্ডায়। সত্যি বলতে এই যে রঙ্গিলা রে, এই গানটা শুনতে কখনো কখনো একটু প্রেমের গানও লাগে, কিন্তু যদি একটুখানি খেয়াল করো তাহলে দেখবে তুমি হইয় চন্দ্র রে বন্ধু, আমি গাঙের পানি, জোয়ারে ভাটাতে হবে নিতুই জানা জানি। বলতে গেলে এই একটা লাইনই যেন শচীন্দ্রের বর্মনের যে সঙ্গীত, সেই সঙ্গীতের একটা বড় অংশ ধরা রয়েছে। চাঁদ, নদী, মানুষ, প্রকৃতি, ভালোবাসা আর বিচ্ছেদ, তার সঙ্গে সেই জোয়ার ভাটার পূর্ববঙ্গ। এই যে নদী, জল, জোয়ার ভাটা, এগুলোই শচীন্দ্রের বর্মনের গানের মধ্যে বারবার ফিরে আসে। কারণ তার কাছে লোকগান ছিল না কোনো আলাদা জেনার, তার কাছে লোকগান ছিল তার জীবন। 1906 সালের 1 অক্টোবর আজকের দিনেই কুমিল্লায় জন্মগ্রহণ করেন শচীন্দ্রের বর্মন। তিনি ত্রিপুরার রাজ পরিবারের বংশধর। তার বাবা নবকৃষ্ণ দেব বর্মনের সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ ছিল। বাড়িতে যথারীতি সঙ্গীতের পরিবেশও ছিল, বিভিন্ন শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীর যাতায়াতও ছিল। অর্থাৎ শচীন্দ্রের বর্মনের যে সঙ্গীত, তার প্রথম দরজাটা কিন্তু খুলেছিল বাড়িতেই। কিন্তু আশ্চর্য ব্যাপারটা কি জানো তো, তিনি কিন্তু শুধুমাত্র রাজবাড়ির সঙ্গীত শুনে বড় হননি, তিনি শুনেছিলেন অন্য এক পৃথিবীর গান, কুমিল্লার সাধারণ মানুষের গান, মাছ ধরা মানুষের গান, নদীর মাঝিদের গান। আর সেই মানুষদের গানই হলো ভাটিয়ালি। শচীন্দ্রের বর্মনের শৈশবের একটা খুব সুন্দর গল্প আছে। কুমিল্লায় মাছ ধরার সময় তার পরিচয় হয়েছিল আনোয়ার নামে এক তরুণের সঙ্গে। সেই আনোয়ার দোতারা বাজিয়ে ভাটিয়ালি গাইতেন, ছোট্ট শচীন তার গান মুগ্ধ হয়ে শুনতেন। একটা কথা মনে রাখা দরকার যে শচীন্দ্রের বর্মনের যারা প্রথাগত গুরু ছিলেন তারা কিন্তু সবাই এক একজন বড় বড় ওস্তাদ, কিন্তু তার জীবনে সঙ্গীতের ভিত গড়ে দিয়েছিলেন এমন একটি মানুষ যার নাম হয়তো বড় কোনোভাবেই শোনো সঙ্গীত ইতিহাসে আলাদা করে লেখা নেই। তিনি তার নিজের জীবন বৃত্তান্তে আনোয়ারের ভাটিয়ালি ও দোতারার উল্লেখ করেছেন। অর্থাৎ একজন রাজপরিবারের ছেলে শিখছেন একজন সাধারণের তরুণের থেকে। এই বিনয়টাই সম্ভবত পরবর্তী শচীন্দ্রের বর্মনকে তৈরি করেছিল। তবে শচীন্দ্রের বর্মনের ছোটবেলার যে সঙ্গীত পরিবেশ, সেই পরিবেশে শুধুমাত্র আনোয়ার ছিলেন না, তার স্মৃতিকথায় বাড়িতে আসা শিল্পীদের পাশাপাশি এমন সাধারণ মানুষদের কাছ থেকে যে সঙ্গীত শোনার কথা সেটাও পাওয়া গেছে। আর এই অভিজ্ঞতাটাই তার কানকে অন্যরকম করে তুলেছিল। তিনি শুধুমাত্র সঠিক সুর শুনতেন না, তিনি শুনতেন সুরের ভেতরের জীবন। তাই মাদল হোক বা বাঁশি, সুরের ডাকাত যদি লুট করতে চায় তাহলে হৃদয় উজাড় করে দিতে আমরা বোধহয় সবাই প্রস্তুত।

গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, শচীন দেব বর্মনের সুর আর কণ্ঠ। সত্যি এই গানটার মধ্যে না একটা আলাদাই সরলতা আছে। সত্যি বাঁশি বাজলে কি আর কাজ করা যায়? আমারও মনে হয় করা যায় না। তার কারণ, সুর না মানুষকে থামিয়ে দেয়। আর শচীন দেব বর্মনের জীবনটাও ঠিক এরকমই। জীবনে একটা সময় উচ্চশিক্ষার জন্য কলকাতায় এলেন, কিন্তু গান তাকে এমনভাবে টেনে নিল তিনি আর ফিরতেই পারলেন না। কুমিল্লা থেকে কলকাতা সত্যি অনেকটা লম্বা রাস্তা। শচীন দেব বর্মন প্রথমে উচ্চশিক্ষার জন্য এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার জীবন বদলে দিল সঙ্গীত। প্রথম তিনি তালিম নিলেন কেসিদের কাছে, পরে বিশ্বদেব চট্টোপাধ্যায়, বাদল খান, ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে সঙ্গীত শিক্ষা এবং তাদের প্রভাব পান। আর এখানেই তার সঙ্গীতের দুটো দিক একসঙ্গে তৈরি হলো, একদিকে শাস্ত্রীয় সঙ্গীত, অন্যদিকে পূর্ববঙ্গের লোকগান। আর এই দুয়ের মেলবন্ধনই পরে হয়ে উঠল তার সিগনেচার। শচীন দেব বর্মনের একটা অসাধারণ বৈশিষ্ট্য ছিল যে তিনি সুরকে শুধুমাত্র স্টুডিওয়ে বসে মানাতেন না, তিনি সুর শুনতেন চারপাশ থেকে, মানুষের কাছ থেকে, লোকগানের মধ্যে থেকে। তাই তার সুরের মধ্যে একটা খোলা আকাশ পাওয়া যায়। কোনো কোনো সুর শুনলে মনে হয় যেন এটা কাগজে লেখা হয়নি, এটা বাতাসেই ভেসে এসেছে। যেমনভাবে অপূর্ণ ভালোবাসা ভেসে আসে অভিমানী সুরের হাত ধরে, ঠিক সেরকম।

রবিগুরু মজুমদারের লেখায় এবং শচীন্দেব বর্মনের সুর ও কণ্ঠ মনও দিল না বধু। কথাটা সত্যি খুবই সহজ শুনতে লাগে, কিন্তু এই যে বন্ধু যে মন দিচ্ছে না, এই যে সরলতা, এই সরলতার মধ্যেই কিন্তু রয়েছে গানের সৌন্দর্য। আর সবথেকে যেটা আমার কাছে ফেভারিট লাইন, সেটা হলো আমি কি নিয়েই থাকি। সত্যি আমি কি নিয়েই থাকি, এটা নিয়ে যদি তুমি ভাবতে বসো তাহলে দেখবে স্মৃতির ভাণ্ডারে তোমার কিন্তু কমতিই চলে আসবে। আসলে প্রেম তো এরকমই। সচিনকর্তা কখনো মনে করতেন না যে গানকে জটিল করলে গান বড় আর সুন্দর হয়, বরং সাধারণ কথাকে অসাধারণ সুরে বলা, সেটাই ছিল তার শক্তি। 1930-এর দশকে তার রেকর্ড বেরোতে শুরু করল। 1932 সালে তার প্রথম গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয় বলে জীবনী সূত্রে লেখা আছে। তার প্রথম দিকের রেকর্ডে ছিল সেমি ক্লাসিক্যাল এবং বেঙ্গলি ফোক বেসড গান। 1934 সালের বেঙ্গল মিউজিক কনফারেন্সে তিনি ঠুংরি পরিবেশন করে গোল্ড মেডেল পান এবং সেই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু শচীন্দেব বর্মন শুধুমাত্র গায়ক হয়ে থাকতে চাননি, তিনি সুরকারও হলেন, চলচ্চিত্রও এলেন, আর সেখান থেকে তার যাত্রা আরও বড় হতে লাগল। সত্যি বলতে এই যাত্রা বহু মানুষের ভালোবাসার ফল, এই যাত্রা আশীর্বাদের ফল, সেই কালির যার আশীর্বাদে তার লেখার কালি কখনো ফুরায়নি, ফুরায়নি সুরের মাধুরীও।

এই গানটি লিখেছেন তার স্ত্রী মীরাদেব বর্মণ এবং সুর ও কণ্ঠ শচীন্দেব বর্মণের। সত্যি তার জীবন নিয়ে কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে তার স্ত্রী মীরাদেব বর্মণের কথাও। এই জায়গায় শচীন্দেব বর্মণের জীবনের আরও একটা দিক সামনে আসে। তিনি কখনোই একা ছিলেন না। তার সঙ্গীত জীবনের সঙ্গে তার স্ত্রী মীরাদেব বর্মণেরও সৃজনশীল চোখ ছিল। তাদের সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গানেও তার ছাপ রয়েছে। শচীন্দেব বর্মণের গান শুনলে একটা জিনিস বারবার ফিরে আসে, প্রকৃতি, হাওয়া, জল, বসন্ত, বাঁশি, নদী। সত্যি এগুলোই যেন তার কাছে কোনো সাধারণ শব্দ ছিল না, ছিল এক একটা স্মৃতি, ছিল শৈশব, ছিল ফেলে আসা কুমিল্লা। তাই তো তার গান শুনলে আমাদের মনে হয় যে আমরা শুধুমাত্র গান শুনছি না, আমরা তার ভেতরের ল্যান্ডস্কেপ দেখছি, এবং শুধুমাত্র দেখছি না, দেখছি আর শুনছি একই সঙ্গে। 1944 সালে তিনি স্থায়ীভাবে বোম্বেতে কাজ শুরু করেন। একেবারে নতুন জগৎ, নতুন ভাষা, নতুন শিল্পী, নতুন শ্রোতা। কিন্তু একটা জিনিস বদলালো না, তার সুরের শিকড়। বোম্বেতে গিয়েও তিনি পূর্ববঙ্গের লোকসঙ্গীতকে একেবারের জন্য ফেলে দেননি, বরং সেই অনুভূতিকেই নতুনভাবে, নতুন ভাষা এবং নতুন কণ্ঠের মধ্যে বসিয়েছিলেন। আর সেখানেই তৈরি হলো তার হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গীতের এক স্বতন্ত্র ভাষা। সময় এগুলো, বোম্বেতে তার নাম ক্রমশ বড় হচ্ছে, কিন্তু তিনি তখনও বাংলা গান গাইছেন, রেকর্ড করছেন, নিজের ভাষায় গান করছেন। এমনকি তার পিক পিরিয়ডেও তিনি বাংলা ভাষায় 131টা গান রেকর্ড করার তথ্য উল্লেখ করা রয়েছে। অর্থাৎ বোম্বে তাকে বড় করেছে, কিন্তু বাংলা তাকে ছাড়েনি, কারণ বাংলা তো স্মৃতির জায়গা। আর এই স্মৃতি বারবার ফুটে উঠেছে তার গানে, তার অভিমানে। একটা গান মনে পড়ছে, এই গানটি রবীন গুহ মজুমদারের লেখা, সুর আর কণ্ঠ শচীন্দেব বর্মণের। গানটি আমাদের সবার চেনা, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। সত্যি কি অদ্ভুত একটা সময়ের অনুভূতি, পরশু মানে খুব বেশি দিন আগে নয়, কিন্তু সেই মানুষটি যেন ইতিমধ্যেই স্মৃতি হয়ে গেছে। যেমনটা বললাম যে শচীন্দেব বর্মণের যে গান, সেই গানে এই স্মৃতি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। হয়তো তার কারণ তার নিজের জীবনে অনেক ফেলে আসা জায়গা, কুমিল্লা, পূর্ববঙ্গ, নদী, শৈশব, আর পরে দেশভাগ। একটা ভূগোলের বদলে যাওয়া, একজন শিল্পী নিজের গানের মধ্যে কতটা নিজের হারানো পৃথিবী রেখে যেতে পারেন, হয়তো শচীন্দেব বর্মণ তার সবচেয়ে বড় উদাহরণ।

শচীন্দ্র বর্মনের গান শুধুমাত্র শোনার জিনিস নয়, গান মানে চলা, গান মানে নাচ, গান মানেই উৎসব, গান মানেই মানুষের একসঙ্গে হওয়া। তার জীবনের দিকে তাকালেও একটা অদ্ভুত ছবি দেখা যায়। একজন মানুষ যিনি রাজপরিবারে জন্মালেন কিন্তু সাধারণ মানুষের গান শুনলেন, শাস্ত্রীয় সঙ্গীত শিখলেন কিন্তু লোকগান একদিনের জন্যও ভুললেন না, কলকাতাতে এলেন কিন্তু কুমিল্লাকে কোথাও যেন সঙ্গেই রাখলেন, বোম্বেতে গেলেন তারপরে কিন্তু বাংলাকে ছাড়লেন না, সারা ভারতের জন্য গান বানালেন কিন্তু তার নিজের কণ্ঠে তখনও তার নিজের ভাষাতেই গান বাজল। আমরা শুনলাম একজন পূর্ববঙ্গের মানুষকে, শচীন্দ্র বর্মন 1975 সালের 31শে অক্টোবর মুম্বাইতে প্রয়াত হন, কিন্তু তার মৃত্যুতে তার সুরের যাত্রা একদিনের জন্য থামেনি। কারণ কিছু শিল্পী গান তৈরি করেন আর কিছু শিল্পী একটা সুরের পৃথিবী তৈরি করেন, শচীন্দ্র বর্মন সেই দ্বিতীয় ধরনের শিল্পী। তার গান শুনলে আমরা শুধুমাত্র ওই 1930, 40, 50 বা 60-এর দশকেই ফিরে যাই না, আমরা ফিরে যাই একটা নদীর কাছে, একটা নৌকার কাছে, একটা হারিয়ে যাওয়া ভূগোলের কাছে। আর হয়তো সেই কারণেই তার কণ্ঠ আজও এত জীবন্ত। রাজপরিবার তাকে পরিচয় দিয়েছিল, ওস্তাদরা তাকে শিক্ষাও দিয়েছিলেন, কিন্তু নদী তাকে গান করা শিখিয়েছিল আর সেই গানই শেষ পর্যন্ত তাকে করে তুলেছিল শচীনকর্তা। হয়তো আজও কোনো সন্ধ্যায় কোনো এক নদীর ঘাটে কেউ বাঁশি বাজায়, কেউ ঢোল বাজায়, আর দূর থেকে ভেসে আসে সেই গানটা যার সুরে আজও হয়তো শচীন্দ্র বর্মন বেঁচে রয়েছেন।

সত্যি যে মানুষটা এত রকমের জীবন দেখেছে তার গলাতেও কিন্তু আমরা বিভিন্ন সময় পেয়েছি ভিন্ন রঙের ছোঁয়া, ভিন্ন স্বাদের ছোঁয়া। যেমন আমরা পেয়েছি নদী, যেমন পেয়েছি লোকগানের প্রাণ, আবার পেয়েছি হারানোর বেদনা। তার একটা খুব চেনা গান আছে যেটা আমি অবশ্যই তোমাদেরকে একদম যেতে যেতে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার মনে হয় একজন শিল্পীকে বোঝার জন্য তার সবচেয়ে বিখ্যাত গানের দরকার হয় না, দরকার এমন একটা গান যেই গানটা তার নিজের ভেতরের মানুষটাকে আরও একটুখানি খুলে দেয় আমাদের কাছে। আমার কাছে সেই গানটা ঠিক সেরকমই। তবে সেটা বলার আগে যেটা বলার, যে এই যে শচীন্দ্রের বর্মন, তার জীবন নিয়ে কথা বলতে গেলে সত্যি বলতে এই একটা ঘন্টা কিন্তু মোটেও পর্যাপ্ত নয়। তবুও আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে তার বেশ কিছু জীবনের উল্লেখযোগ্য ঘটনা, উল্লেখযোগ্য গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। স্টুডিওর ঘড়িকাটা বলছে আজকের মতন আমার সময় কিন্তু প্রায় শেষ। তবুও আমরা একটা কথা কিন্তু প্রত্যেকে অঙ্গীকার করতে পারি, যে আমরা যদি সঙ্গীতকে ভালোবাসি, সঠিকভাবে সঙ্গীত চর্চা করি এবং যারা প্রকৃত সঙ্গীত চর্চা করেন তাদেরকে সম্মান করি, কোথাও গিয়ে কিন্তু আমরা তাকেই সম্মান দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শচীন কর্তার জন্মদিনের এই বিশেষ অনুষ্ঠান থেকে আজকের মতো তোমাদেরকে টাটা বলছি। আজকে তোমাদের সঙ্গে সুপ্রভাতের আসরে ছিলাম তোমাদের পদ্ধতি দর্শক। আর যে গানটার কথা বলছিলাম, আমার নিজের খুবই খুবই পছন্দের একটা গান, সেই গানটাই এইবারে রইল তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী।

শুনলেন নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে। এখন লোকগীতি, শিল্পী সৌরেশ চন্দ্র প্রামাণিক।

লোকগীতে শিল্পে সৌরেশ চন্দ্র প্রামাণিক, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যে নতুন বিনিয়োগ ও একাধিক প্রকল্প সম্প্রসারণ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষকর্তাদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল একটি বৈঠক করেন। বৈঠকে ডেটা সেন্টার ও এআই ক্লাউড, আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কোল গ্যাসিফিকেশন, ফুড পার্ক, সড়ক পরিকাঠামো এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল এই ছয়টি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই রাজারহাটের সিলিকন ভ্যালিতে সংস্থার ডেটা সেন্টারের কাজ শুরু হয়েছে, দীঘায় আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, উত্তরবঙ্গে ফুড পার্ক এবং দেউচা পাচামি প্রকল্পেও রিলায়েন্সের সম্ভাব্য অংশগ্রহণ।

নিয়ে বৈঠকে ইতিবাচক মতবিনিময় হয়। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানান বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, বিনিয়োগ বাড়াতে আগ্রহ দেখাচ্ছেন শিল্পপতিরা। দুর্গাপুরে আয়োজিত শিল্প সম্মেলনের প্রথম দিনে পাণ্ডবেশ্বরে 1,000 কোটি টাকারও বেশি প্রস্তাবিত বিনিয়োগ এসেছে বলে তিনি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে এই বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ প্রায় 5,000 কোটি টাকায় পৌঁছবে বলে আশা বিধায়কের। পুজোর আগেই বেতন বাড়তে চলেছে প্যারাটিচার, শিক্ষাবন্ধু, আংশিক সময় শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রের মোট 13টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের আজ থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হতে চলেছে। স্কুল শিক্ষা দপ্তর গতকাল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রাথমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের প্যারাটিচারদের বেতন বাড়ছে 5,000 টাকা করে। এছাড়াও শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সহায়ক সম্প্রসারক, একাডেমিক ও এডুকেশন সুপারভাইজার এবং উচ্চ মাধ্যমিক স্তরের আংশিক সময়ের চুক্তিভিত্তিক শিক্ষকদের 5,000 টাকা করে বেতন বাড়ছে। বিহারের বাল্মীকি জঙ্গল থেকে ধরা পড়া বাঘটি আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে আলিপুরদুয়ারে বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। যাত্রীদের সুবিধার্থে পুজোর আগের 2 সপ্তাহ শনি ও রবিবার অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো রেল। 3, 4, 10 ও 11 অক্টোবর ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়তি মেট্রো চলবে। 3রা এবং 10ই অক্টোবর ব্লু লাইনে 252 পরিবর্তে 272, গ্রিন লাইনে 212 পরিবর্তে 236 এবং ইয়েলো লাইনে 92 পরিবর্তে 120 পরিষেবা দেওয়া হবে। অন্যদিকে আগামীকাল গান্ধী জয়ন্তীতে কলকাতা মেট্রোর ব্লু লাইন, গ্রিন লাইন ও ইয়েলো লাইনে সংখ্যায় কম করে মেট্রো চলবে বলে খবর আছে, তবে সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি। মেট্রো রেল আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন অরেঞ্জ লাইন করিডোরে চিংড়িঘাটায় নবনির্মিত উড়াল পুলের ওপর দিয়ে বেলেঘাটা সেক্টর 5 সেকশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ডিসেম্বরে বড়দিনের আগে এই লাইনে বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর লক্ষ্যেও এই ট্রায়াল রান শুরু হবে। এই সেকশন চালু হলে নিউ গড়িয়া সেক্টর 5 পর্যন্ত 14 কিলোমিটার অংশে ট্রেন চলবে। দীর্ঘ 4 বছরের বেশি সময় পরে সুকান্তনগরে উড়াল পুলের বাকি থাকা 366 মিটার দীর্ঘ অংশ যুক্ত হয়ে যাওয়ার পরে গত 17ই সেপ্টেম্বর এই অংশের ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে পুশ ট্রলি চালানো হয়েছিল। মালদার রতুয়া 1 নম্বর মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামটোলা এলাকায় গঙ্গার পাড় ভাঙার কারণে প্রায় 20 থেকে 22টি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। আতঙ্কে বাড়িঘরের আসবাবপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। জিতুটোলা প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণভাবে এবং মুলিরামটোলা প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগ গঙ্গায় তলিয়ে যায়। ভাঙনের কবলে পড়েছে জিতুটোলার মনসা মন্দিরও। অন্যদিকে রাধাগোবিন্দ মন্দিরের সামগ্রী সময় থাকতে সরিয়ে নিতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। দ্রুত ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। মালদার শাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় গঙ্গার বাঁধে ভাঙন দেখা দেওয়ায় মালদা ডিভিশনে বেশ কয়েকটি রুটে ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ভাগলপুর, দুমকা ও কিউল মালদা টাউন এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পাহাড়ের পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। দার্জিলিং ও কালিম্পংয়ে পর্যটকদের সুবিধার্থে রোপওয়ে, হোমস্টে, সাংস্কৃতিক উৎসব, অ্যাডভেঞ্চার পর্যটন এবং ডিজিটাল পরিষেবার উপর জোর দিয়ে আগামী 6 মাসে পরিকল্পনা তৈরি করেছে প্রশাসন। শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে জিটিএ ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকে পাহাড়ের পর্যটন পরিকাঠামো ও পরিষেবা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে 2 ছাত্রের মধ্যে বই ছেঁড়া নিয়ে ঝামেলার জেরে গতকাল এক পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করে আরেক পড়ুয়া। আহত পড়ুয়া 9ম শ্রেণীর ছাত্র। ঘটনার পর তাকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ দমন জানিয়েছেন অভিযুক্ত পড়ুয়া অটিস্টিক, তবে সবকিছু বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী তেসরা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর শুনুন গ্রামীণ সংবাদ 12:30।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন শুদ্ধ সারং রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলা বাদক নবারুণ দত্ত, হারমোনিয়াম সহযোগিতায় হিরণময় মিত্র, সারেঙ্গিতে উস্তাদ আল্লা রাখা কালাওয়ন্ত। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। ঘড়ির কাঁটায় এখন সময় 4:59 মিনিট 46 সেকেন্ড। এখন খবর।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা শুনব গীত ছবি থেকে গান, প্রথম শিল্পী মোহাম্মদ রফি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে গীত ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে শুনছিলাম গান। এবার এই শিল্পী লতা মঙ্গেশকর, ছবির নাম গীত।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছিলেন গীত ছবি থেকে লতা মঙ্গেশকর কণ্ঠে গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আর একটু পরেই শুনতে পাবেন খেলার খবর।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এশিয়ান গেমসের ক্রিকেট ও হকির ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসে আজ ভারত আরও দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ পদক জয় করেছে। ভারত ও ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। গতবারের বিজয়ী ভারত এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে উঠেছে। আজ জাপানের কাকা মিকা হারায় রুদ্ধশ্বাস সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 গোলে হারিয়ে দেয়। একসময় ভারত 3-0 গোলে গিয়েছিল, এরপর পাকিস্তান 3 গোল শোধ করে সমতা ফেরায়। খেলার অন্তিম মুহূর্তে অভিষেক গোল করে দলের জয় এনে দেন। ভারতের পক্ষে অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি, সুখজিৎ সিং 1টি, পাকিস্তানের আবু মাহমুদ, হান্নান সাঈদ, ওয়াহিদ রানা গোল করেছেন। ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের নিশিনের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ম্যাচে ভারত 124 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 7 উইকেটে 169 রান তোলে। জবাবে ব্যাট করতে নেবে শ্রীলঙ্কা 9 ওভার 5 বলে 45 রানে অল আউট হয়ে যায়। শনিবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত মুখোমুখি হবে। আজ অপর সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ 13 ওভারের করা হয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 13 ওভার 7 উইকেটে 111 রান তোলে। রান তাড়া করতে নেমে পাকিস্তান 4 উইকেট হারিয়ে 9 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। কেরালার প্রিন্স কুরিসিনেকাল নোবেল ও মানু ফ্রান্সিস পুরুষদের স্কিফ সেলিং ইভেন্টের রূপ জিতেছে। এশিয়ান গেমসে সেলিংয়ে এটাই প্রথম পদক। মহিলাদের স্কিফ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে হর্ষিতা তোমার ও শীতল ভার্মা। কুস্তিতে 97 কেজি গ্রিকো রোমান বিভাগে নিতেশ সিয়ার জাপানের ইউরি নাকাজোতার কাছে 0-4 হেরে ব্রোঞ্জ পেয়েছেন। ভারতের পুরুষ ও মহিলা স্কোয়াশ দল ব্রোঞ্জ জিতেছে। পুরুষ দল মালয়েশিয়া ও মহিলা দল হংকংয়ের কাছে পরাজিত হয়েছে। পুরুষদের কম্পাউন্ড আর্চারি ব্যক্তিগত বিভাগে ভারতের গণেশ মানি রত্নম ব্রোঞ্জ পেয়েছেন। ভারত 10টি সোনাসহ মোট 64টি পদক জিতে পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে। এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ গতকাল রাতে কলকাতায় ফিরেছেন। দমদম বিমানবন্দরে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। সিবিআইর পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে রিচার হাতে পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দেওয়া হয়। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল দল আজ কলকাতায় আসছে। আগামী 3রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে। যদিও ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় রাফিনা চোটের কারণে এই ম্যাচ খেলতে পারবে না। অন্যদিকে উরুগুয়ে দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6 অক্টোবর ভারতের মুখোমুখি হবে। রাজ্য সরকারের তরফে দুদলকে রাজ্য অতিথির মর্যাদা দেওয়া হচ্ছে এবং দুদলকেই মাঠে সম্মতা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ভারত ও ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। আইএফএসসি ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামী 4রা অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে 5ই অক্টোবর ইস্টবেঙ্গল নর্থ স্ট্রিট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। দুটি ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়। আইএফএর পক্ষ থেকে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, গ্রুপ বি শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির কাছে 0-1 গোলে পরাজিত হয়। পুদুচেরিতে 4 দিনের দ্বিতীয় বেসরকারি টেস্টের আজ তৃতীয় দিনে ভারতীয় এ দল তাদের দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 28 রান করেছে। জিততে হলে ভারতীয় দলকে আরও 337 রান করতে হবে। এ পর্যন্ত খেলার সংক্ষিপ্ত স্কোর, অস্ট্রেলিয়া এ দল 358 ও 4 উইকেটে 173 ডিক্লেয়ার, ভারতীয় এ দল 167 ও 1 উইকেটে 28 রান। পুরুষদের ক্রিকেটে গতরাতে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে।

0: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ, চোটের জন্য প্রসিদ্ধ কৃষ্ণ খেলতে পারবেন না, তার পরিবর্তে অংশুল কম্বজকে দলে নেওয়া হয়েছে। খেলার খবর শেষ হলো এর পরের খবর রাত্রি 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান, এ অনুষ্ঠানে প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

0: মান্নাদের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। নানা রঙের গান অনুষ্ঠানে এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

নানা রঙের গান অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা ভারত ইউরোপীয় ইউনিয়নের অবাধ বাণিজ্য চুক্তি সম্ভাবনা এবং কৃষক, ক্ষুদ্র, মাঝারি শিল্প, স্টার্টআপ উদ্যোক্তাদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব। এতে অংশ নিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক দিলীপ চেনয়, সঞ্চালনায় রাজেশ লেখ। রাজেশ, বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ভারত সফরের পাশাপাশি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সুবিধা নেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। গত ২৫ বছর ধরে আলোচনার পর এই চুক্তি সম্পাদিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের সকলেই সর্বসম্মতভাবে এই চুক্তিকে সমর্থন করেছে। এর ফলে কৃষক, মৎস্যজীবী, এমএসএমই, স্টার্টআপ, মহিলা উদ্যোক্তাদের যথেষ্ট সুবিধা হবে। এই নিয়ে আলোচনা করতে আকাশবাণীর স্টুডিওতে শিল্প ও বাণিজ্য বিশেষজ্ঞ দিলীপ চেনয় উপস্থিত হয়েছেন। দিলীপবাবু, আপনাকে স্পটলাইট অনুষ্ঠানে স্বাগত। দিলীপ চেনয়, ধন্যবাদ রাজেশ। রাজেশ, শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি সকলের পক্ষেই সুবিধাজনক বলে বর্ণনা করেছেন। এই চুক্তি বলবৎ হওয়ার ফলে ভারতীয় রপ্তানিকারকদের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে? দিলীপ চেনয়, খুব সহজে যদি বলতে হয় তাহলে প্রথমত ভারতীয় ব্যবসায়ীরা আরও বেশি বাজার পাবেন। সুতরাং প্রথম বিষয় হল বাজার উন্মুক্ত হয়ে যাওয়া। ২৭টা দেশ নিয়ে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন, এর গ্রাহক সংখ্যা ৪৫ কোটিরও বেশি। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের অবাধ বাণিজ্য চুক্তির কথা বললে মোট ২০০ কোটি মানুষের বাজার এর আওতায় আসবে। বিশ্ব জিডিপির যা প্রায় ২৫%, বিশ্ব বাণিজ্যের যা প্রায় ১/৩, এর আর্থিক মূল্য প্রায় ২৩ ট্রিলিয়ন ডলার। তাই শুধুমাত্র বড় রপ্তানিকারকদেরই নয়, সকলেই এই সুবিধা পাবেন। এই চুক্তির লক্ষ্য প্রায় ১৫০ বিলিয়ন ডলার বাণিজ্য করা। ইউরোপীয় ইউনিয়নের ভারতীয় রপ্তানির পরিমাণ প্রায় ৭৫ বিলিয়ন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ভারতে আসা পণ্য পরিষেবার আর্থিক মূল্য প্রায় ২৭ বিলিয়ন। এখন ইউরোপীয় ইউনিয়ন যদি তার শুল্ক তুলে নেয়, অর্থাৎ ভারতীয় রপ্তানি মূল্যের ৯১% ক্ষেত্রে কোনো মাশুল না লাগে এবং ২০% পণ্যের ক্ষেত্রে পর্যায়ক্রমে মাশুল তুলে নেওয়া হয়, তাহলে তা হবে ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজেশ লেখ, আচ্ছা, মূল্যের প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতীয় কোম্পানির জন্য এর অর্থ কি হবে? দিলীপ চেনয়, ইউরোপীয় শুল্কের ফলে ভারতীয় পণ্য আরও দামি হয়। এখন এই শুল্ক তুলে নেওয়া হলে ভারতীয় রপ্তানিকারীরা আরও প্রতিযোগিতামূলক দামে তাদের পণ্য বিক্রি করতে পারবে। এতে তাদের মুনাফা বাড়বে, গুণমানের উন্নতির জন্য আরও বেশি লগ্নি করতে পারবে, নকশারও উন্নতি হবে। নতুন ইউরোপীয় বাজারে প্রবেশ করার ক্ষেত্রে অন্যান্য দেশের পণ্যের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীরা আরও সহজে প্রতিযোগিতায় নামতে পারবে। ইউরোপীয় মাশুল যেসব পণ্যের ওপর বেশি, সেই সব পণ্যের ক্ষেত্রে এই প্রভাব বিশেষ করে গুরুত্বপূর্ণ হবে, যেমন জুতো, চর্মজাত সামগ্রী, বস্ত্র, পোশাক, সমুদ্রজাত পণ্য এবং রাসায়নিক পদার্থের ক্ষেত্রে। ইউরোপের বড় বাজার রয়েছে, সেখানে ভারতীয় পণ্যের ব্যবসায়ীরা উপকৃত হবেন, এইসব ক্ষেত্রেই মাশুল শূন্য হয়ে যাবে। দ্বিতীয় প্রভাব হল বাজারের আয়তন। ২৭টি দেশের ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ভারত সামগ্রিকভাবে পুরো বাজারে সুবিধা পাবে। তৃতীয়ত, প্রযুক্তি ক্ষেত্রে ভারত আরও বেশি বিনিয়োগ করতে পারবে। ভারত ও বেলজিয়ামের মধ্যে আলোচনা সেমিকন্ডাক্টর, রত্নালঙ্কার, ল্যাবে তৈরি হীরে, পরিবেশ অনুকূল হাইড্রোজেন ইত্যাদির ওপর আলোচনা হয়েছে। এতে সামগ্রিকভাবেই অর্থনীতির বিকাশ ঘটতে পারে। রাজেশ লেখ, দিলীপ, অবাধ বাণিজ্য চুক্তির কোনো ধারা কি নতুন করে তৈরি করা যেতে পারে? ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগীরা আমদানি করা উপকরণ দিয়ে পণ্য তৈরি করছে, কিভাবে তাদের এই কর্মকাণ্ড ভারত ইউরোপীয় ইউনিয়ন চুক্তির অগ্রাধিকারমূলক মাশুলের সুবিধা পাবে? দিলীপ চেনয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো অবাধ বাণিজ্য চুক্তিতে এই রপ্তানিকারকদের তা থেকে বিচ্যুত হওয়ার কথা বলে না। উদাহরণস্বরূপ, ভারতের কৃষি পণ্য, খনিজ উত্তোলন অথবা মৎস্যজাত পণ্য আমদানি করা পণ্যের আওতাতেই পড়বে। দ্বিতীয় বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয়, ভারতীয় পণ্য প্রস্তুতকারকরা পণ্য প্রক্রিয়াকরণের সুবিধা পাবেন। সব কিছুর ক্ষেত্রে একটি নির্দিষ্ট শতাংশ মাশুল প্রযোজ্য হবে না। কোনো পণ্যের মূল্য যুক্ত হলে মাশুলের শ্রেণীভেদেও পরিবর্তন আসবে।

নির্দিষ্ট নিয়মবিধির তৃতীয় অধ্যায়ে এইসব তালিকার উল্লেখ রয়েছে। সুতরাং রপ্তানিকারকরা তাদের পণ্যের ক্ষেত্রে বিস্তারিত দেখে নিতে পারবেন। পোশাক তৈরির ক্ষেত্রে কিছু উপকরণ অন্য দেশ থেকে আমদানি করা হলেও প্রস্তুত পণ্য রপ্তানির সময় তা ভারতেই তৈরি বলে গণ্য করা হয়। তবে বস্ত্রক্ষেত্রে তা যদি আবার শুধু নতুন করে প্যাকেজ করা হয় তাহলে তা রপ্তানি পণ্যের সুবিধা পাবে না, এটা স্পষ্ট হয়ে যাওয়া দরকার। রাজেশ, শ্রী গোয়েল, এই অবাধ বাণিজ্য চুক্তি সুবিধা দেশের 780 জেলার ক্ষুদ্র ব্যবসায়ী ও এমএসএমইদের কাছেই পৌঁছে দিতে বলেছেন। দিলীপ, লুধিয়ানা, ত্রিপুরা বা রাজকোটের কথাই ধরি, আগামী 90 দিনের মধ্যে সেখানকার ব্যবসায়ীরা এই বাণিজ্য চুক্তির সুবিধা নেওয়ার জন্য কি প্রস্তুত আছে বলে মনে হয়? দিলীপ চেনায়, প্রথমত এমএসএমইদের কাছে পণ্য থাকলেও তাদের বাজারে ঢোকার ক্ষমতা, পণ্যের সার্টিফিকেশন এবং রপ্তানি করার অন্যান্য সুযোগ সুবিধা নেই। উদাহরণস্বরূপ বলা যায়, বস্ত্র ও পোশাক পরিচ্ছেদ, জুতো ও চামড়াজাত সামগ্রী, ইঞ্জিনিয়ারিং পণ্য, খেলনা, আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাদ্য, রত্নালঙ্কার প্রভৃতি পণ্যের প্রচুর শুল্ক হ্রাস করা হবে এবং এমএসএমই ক্ষেত্র এর ফলে প্রচুর সুবিধা পাবে। সুতরাং একথা বলাই যায় যে এই চুক্তির ফলে এক বিশাল বাজার খুলে যাবে এবং ইউরোপীয় ইউনিয়নের গুণমানের সঙ্গে সঙ্গতি রেখে ভারত থেকে তারা উন্নত পণ্য রপ্তানি করতে পারবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় কৃষকরা যাতে গুণমানের পরীক্ষায় উন্নত হতে পারে তার জন্য সহায়তা সংস্থান এই চুক্তিতে রয়েছে। এতদিন ধরে ভারতীয় কৃষিজীবীরা এর অপেক্ষায় ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশে আন্তর্জাতিক শংসাপত্রের প্রয়োজন হয়, বিশেষ করে ইলেকট্রিক্যাল পণ্যের ক্ষেত্রে ভারতীয় এমএসএমই তারা সেই সুবিধা পাবেন। তৃতীয়ত, কৃষি ও খাদ্যপণ্যের ওপর নজরদারির ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়নে রয়েছে, এক্ষেত্রেও সহায়তা পাবেন তারা। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী এ কথারই উল্লেখ করেছেন। ত্রুটিহীন পণ্য গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ নেই, প্রধানমন্ত্রী এবছর বিশেষ করে তার উপরই জোর দিয়েছেন। রাজেশ লেখ, শ্রী গোয়েল, এফটিএর ফলে স্টার্ট আপের উদ্ভাবকরাও উপকৃত হবেন বলে জানিয়েছেন, এই বিষয়ে দিলীপ আপনার বক্তব্য কি? দিলীপ চেনায়, এই স্টার্ট আপ কোন ক্ষেত্রে তার ওপর নির্ভর করছে? প্রথমত, ভারতের বর্তমান স্টার্ট আপগুলি, সেগুলি যদি এআই অথবা প্রযুক্তি বিষয়ে হয়, এফটিএর ফলে ভারতীয় পরিষেবা প্রদানকারীরা আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে 144 ক্ষেত্রে প্রবেশ করতে পারবে। এগুলির মধ্যে তথ্য প্রযুক্তি, পেশাদারী ক্ষেত্র ও ব্যবসায়িক পরিষেবা রয়েছে। ডিজিটাল পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও ভবিষ্যৎ পরিকাঠামো এরা গড়ে তুলতে পারবে। সাইবার নিরাপত্তা, তথ্য বিশ্লেষণ হল আরেকটি ক্ষেত্র। ডিপটেক এবং ক্লিনটেক দ্বিতীয় ক্ষেত্র হিসেবে আমরা উল্লেখ করতে পারি। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে স্টার্ট আপ অংশীদারিত্ব চালু করেছে। সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, দ্রুত কম্পিউটিং এবং 6G ব্যাপারে এই দুই পক্ষ পরস্পরকে সহযোগিতা করছে। ভারতের সম্ভাব্য স্টার্ট আপ ক্ষেত্রের মধ্যে ব্যাটারি পুনর্জীবন, পরিবেশ অনুকূল, হাইড্রোজেন কার্বনের পরিমাণ কমানো, কোয়ান্টাম প্রযুক্তি, রোবোটিক্স রয়েছে। পরিবেশ প্রযুক্তির ক্ষেত্রেও ভারত ইউরোপীয় ইউনিয়ন চুক্তির ফলে ভারতের কোম্পানিরা বিশেষ সুবিধা পাবে। খাদ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে মহিলা শিল্পোদ্যোগীরা যাতে বিশেষ সুবিধা পায় তার জন্য উভয় দেশের মন্ত্রীরা গুরুত্ব আরোপ করেছেন। রাজেশ লেখ, মহিলা উদ্যোগপতিদের বিষয়টা কি একটু ব্যাখ্যা করুন। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং লিঙ্গ সাম্যের ওপর জোর দেওয়া হয়েছে এফটিএ। এখানে ক্ষুদ্র সংস্থাগুলি যাতে বাজারের সব তথ্য অনায়াসে পেতে পারে তার সংস্থানও রয়েছে। বস্ত্র, পোশাক পরিচ্ছদ এবং ফ্যাশন ব্যবসায় মহিলা উদ্যোগপতিরা যাতে সুবিধা পান তার কথা বলা হয়েছে। মশলা, আচার তৈরি, খাবার, জবের উপর ভিত্তি করে তৈরি পণ্য, মাখানা ব্যবসাতেও মহিলাদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মহিলা পরিচালিত সংস্থাগুলি সহজেই যাতে ইউরোপীয় বাজারে সুবিধা পায় তার উপরে জোর দেওয়া হয়েছে। রাজেশ লেখ, ভারতের হীরে এবং রত্নালঙ্কার ব্যবসা এফটিএর পরিকাঠামোতে কিভাবে সুবিধা পাবে? দিলীপ চেনায়, রত্নালঙ্কার রপ্তানি বিকাশ পরিষদ এই চুক্তিকে স্বাগত জানিয়েছে, কারণ এর ওপরে 2-4% শুল্ক কমে যাবে, এর ফলে

ভারতীয় রপ্তানিকারকরা মাশুল পণ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশ করতে পারবে। এতে চীন এবং থাইল্যান্ডের ব্যবসায়ীরা তাদের সঙ্গে ভারত সহজেই প্রতিযোগিতা নামতে পারবে। হিরে কাটা, পালিশ করা, অলঙ্কারের নকশা তৈরি, ব্র্যান্ডিং এবং খুচরো ক্ষেত্র ব্যবসায়ীরা সুবিধা পাবে। 2040 সালের মধ্যে এই রত্নালঙ্কার রপ্তানি বিকাশ পরিষদ 100 বিলিয়ন রত্নালঙ্কার রপ্তানির লক্ষ্যমাত্রা

সুযোগ সুবিধা সম্পর্কে আকাশবাণীর শ্রোতাদের অবহিত করার জন্য। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। দিলীপ সেনার, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা ভারত ইউরোপীয় ইউনিয়ন, অবাধ বাণিজ্য চুক্তির সম্ভাবনা এবং কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও স্টার্ট আপ উদ্যোক্তাদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা শুনলাম। এতে অংশ নিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক দিলীপ চেনয়, সঞ্চালনায় রাজেশ লেখ। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবিবার রাত 8:30 সঞ্চিতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত জানাতে পারেন মেইল করে অথবা হোয়াটসঅ্যাপ করে। মেইল airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনছিলেন স্পটলাইটের বাংলা তর্জমা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। আর একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সমাচার সন্ধ্যা।

এবারে শিল্পী লতা মঙ্গেশকর। দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

আজকের এই রাতে আপনি সঙ্গে নিয়েছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে জুলি ছবি থেকে গান, এবারের দ্বৈত কণ্ঠে উষা মঙ্গেশকর এবং আশা ভোসলে।

আশা ভোসলে এবং উষা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে এই গান আমরা শুনছিলাম। জুলি ছবি থেকে এবারের ছবি অমর প্রেম, প্রথম শিল্পী কিশোর কুমার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন অমর প্রেম ছবি থেকে গান, এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এই পূর্বাভাসে জানানো হয়েছে অংশত মেঘলা আকাশ, দুপুরের পর বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যার স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬% এবং সর্বনিম্ন ৬৬%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.২.০ মিলিমিটার। সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আমরা জেনে নিলাম আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এবারে আজ অর্থাৎ ২রা অক্টোবর শুক্রবার অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ, ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, গৃহপালিত প্রাণীদের টিকাকরণ ও সতর্কতা, এই বিষয়ে বলবেন ডক্টর অনিমেষ শিকদার, ৬:৪০ আপনার স্বাস্থ্য, জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচি, এই নিয়ে বলবেন ডক্টর মধুমিতা দুবে, ৬:৪৫ প্রাথমিক কি অমৃতা হালদার রায় এবং অমরেশ মুখোপাধ্যায়ের উপস্থাপনায়, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা, জানা অজানা ৮:০০ প্রজাপতির উড়ান দ্বিতীয় পর্ব বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল, ৮:০৫ নিরাময় কুষ্ঠ প্রতিরোধ পরিচ্ছন্নতা।

স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। 8:20 গান্ধী চর্চা, সত্য ও অহিংসার আলোকবর্তিকা গান্ধীজি, লিখেছেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় সৌরিক ঘোষ ও দেবজিৎ অধিকারী। বেলা 12:00 নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়। 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। 12:30 কৃষক বন্ধুদের জন্য জলহাওয়ার খবর। এরপর শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মবার্ষিকী উপলক্ষে নারী শিক্ষা, নারী প্রগতি ও নারী ক্ষমতায়ন বিষয়ে মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেইন থেকে অনুষ্ঠান রেকর্ড করে আনা, এবং এই অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সালমা সোরেন। বেলা 1:00 গীতিকা 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহল। এ অনুষ্ঠানে শুনবেন অন্দর সংবাদ, বিষয় আন্তর্জাতিক অহিংসা দিবস, অতিথি পারমিতা সাহার, সম্পাদক এই সম্পাদকের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:30 সাঁওতালি গান নীলমণি হেমব্রম ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। কথিকা স্বচ্ছ ভারত মিশন, বলবেন নবকুমার মান্ডি। এরপরেও রয়েছে আরেকটি কথিকা এক জেলা এক পণ্য, বলবেন পরিমল হেমব্রম। বিকেল 5:00 দ্বিতীয় অধিবেশনে ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে মাঠে ময়দানে দাবা প্রতিযোগিতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। ক্রীড়াঙ্গনের উপস্থাপনায় নবনীতা রাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ইতিহাস গুড়াপ আর্ক ইনস্টিটিউশন হুগলি জেলার এই প্রতিষ্ঠানের শিক্ষিকা জয়শ্রী ঢোলে সঙ্গে দুজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি মালতী মান্ডি ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ কথিকা স্বচ্ছ ভারত মিশন বিনয় কুমার মান্ডি, লোকগীতি সনাতন মান্ডি, সোমবারী মুর্মু ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর বেগুন গাছে কলম পদ্ধতি, সায়ন সাহুর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাশরায়। এক পৃথিবী এক স্বাস্থ্য ডক্টর রিপন বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাশরায়। 7:30 সমীক্ষা, বলবেন চণ্ডীচরণ ঘোষ। 8:00 নাটক মনীষার মোহনায়, রচনা প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী দেবশ্রী ভট্টাচার্য। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জয় চৌধুরী। 9:50 নজরুলগীতি শিল্পী উৎপল উপাধ্যায়। 10:10 বাংলা ছায়াছবির গান। 10:30 দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। 10:50 কীর্তন শিল্পী মানসী ঘোষ দস্তিদার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবাদ্য সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শিল্পী আতা হুসেন খান। 6:35 রবীন্দ্রসঙ্গীত সঞ্জয় চৌধুরী। 6:35 রামচরিত মানস, শুনবেন 251তম পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী মানসী ঘোষ দস্তিদার। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক। 8:30 নজরুলগীতি শিল্পী উৎপল উপাধ্যায়। 8:50 দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। 9:10 রসধারা জ্যোতিপ্রসাদের উপস্থাপনায়। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাহউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান পপ এক্সপ্রেস উপস্থাপনায় বিনীতা ঘোষ। 12:00 সুরভি উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এই দুই অনুষ্ঠানের উপস্থাপনায় বিনীতা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জয় চৌধুরী। 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 এবং 6:30 হিন্দি অনুষ্ঠান প্রথমে, এরপর গুল গুলসান উপস্থাপনায় প্রীতি মুরারকা। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের আলোচনা।

7টা 45 মিনিটে দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকার, রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 9টা 16 স্পটলাইট, 10টায় জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের উল্লেখযোগ্য মুহূর্তের প্রতিবেদন, 10টা 30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় শ্রীরূপা সেন, রাত 11টা 10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 8 মিনিট হয়ে 6 সেকেন্ড। জয় হিন্দ।